হমাইলা হাজরতে কেয়াই হোসনান মাংসর পাচিরান সকালিয়ান এবো হাজ্জাহ আমিনা তু জুহরিয়াহ মাতুরা কেয়াই রমরে রারাঙান চান্দি সিতর্শ সকালিয়ান কেয়াই ইউসুফ মাঝে তুংক্লোর সকালিয়ান হাজি সুফতানি জম্বর আপি আহমদ বিন মুস্তাজাব ওয়া উম্মি হাজা মাহমুদা ওয়া উম্মি আওলাদি হাজা হুরিয়া ওয়া আখি আল কাবির হাজি জাওয়াহির ওয়া